এই আশার 1948 শতাব্দ, 7ই জুলাই 2026 খ্রিস্টাব্দ, 22শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 5:01, সূর্যাস্ত সন্ধ্যে 6:21। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 10 সেকেন্ড।

বঞ্চিতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 ভক্তিগীতি পানালাল ভট্টাচার্যের কণ্ঠে, 5:20 উর্বশী উপস্থাপনায় প্রীতি মুরারকা, সন্ধ্যে 6:10 হিন্দি কথিকা, 6:30 গুলগুলশান, 7:10 নজরুলগীতি অস্মিতা মণ্ডলের কণ্ঠে, 7:30 দর্পণ, রাত 8 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান জ্যাজ টাইম উপস্থাপনায় অভিষেক মণ্ডল এবং রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস শুনবেন কথিকা মুরগির গ্রীষ্মকালীন তাপজনিত ধকল, বলবেন ডক্টর কৌশিক পাল। 6:40 আপনার স্বাস্থ্য, কথিকা পিঠের ব্যথা কখন সতর্ক হওয়া জরুরি, বলবেন ডাক্তার অর্ঘ্য চট্টোপাধ্যায়। 6:45 প্রাত্যহিক উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও ত্রিদীপ চট্টোপাধ্যায়, 7:45 রবীন্দ্রসঙ্গীত মঞ্জু গুপ্তর কণ্ঠে, 8:00 জানা অজানা কৃষি খেকো ছত্রাক, বলবেন ডক্টর অসিত বরণ দে। 8:05 নজরুলগীতি জয়া সিংহ ভট্টাচার্যের কণ্ঠে, 8:20 উত্তরণ, দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম দীখম দীপঙ্কর সরকারের সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। আজ শুনবেন প্রথম পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সন্তুর শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, 9:25 জেলার চিঠি মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মামুন ফারুক, 9:30 গানে গানের শেষাংশ, 10:00 লাইভ ফোনের অনুষ্ঠান গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, 11:00 যুববাণীর অনুষ্ঠান শরীর স্বাস্থ্য উপস্থাপনায় শুভাশিস বন্দ্যোপাধ্যায় ও সৃজনী পাল, অতিথি ডক্টর দীপন চক্রবর্তী, দুপুর 12:00 ভক্তিগীতি পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে, 12:15 দোতারায় লঘুসঙ্গীতের সুর শিল্পী নবনীল সরকার, 12:33 কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবর, পরে উনো জমির দুনো ফসল আমার চাষের কথা, এ বিষয়ে অভিমন্যু মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী, বেলা 1:00 নির্বাচিত নজরুলগীতি, 1:45 মাননীয় সুপস্থাপনায় নিবেদিতা নাগ তহবিলদার, 2:30 সাঁওতালি অনুষ্ঠানে প্রথমে শুনবেন লোকগীতি মদন মান্ডি বাবুলাল সোরেন ও সহশিল্পীর কণ্ঠে, পরে সময়ের পরিবর্তনশীল প্রেক্ষাপটের সাঁওতাল, এ বিষয়ে একটি আলোচনা অংশগ্রহণে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শ্রীপতি টুডু এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রাজীব মুর্মু। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় মিতুল সাহা, এম এস ধোনি ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন উদযাপন বিষয়ে স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়, 5:30 বিদ্যার্থীদের জন্য নবম শ্রেণীর ভূগোল বিষয়ে পাঠদানে আড়িয়াদহ কালাচাঁদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা অনুরাধা বৈশ্য সঙ্গে 2 শিক্ষার্থী, সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি অর্জুন সরেন ও সহশিল্পীদের কণ্ঠে, 6:15 সাঁওতালি অনুষ্ঠানে বর্ষাকালে আপনার স্বাস্থ্যের যত্ন নিন, এ বিষয়ে ডাক্তার গৌরাঙ্গ মানির সাক্ষাৎকার শুনবেন, পরে লোকগীতি পার্বতী হেমব্রম ও সহশিল্পীদের কণ্ঠে, 6:38 কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবর, এরপর কৃষি কথার আসর, কৃষিক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এক যুগ, এই বিষয়ে ডক্টর স্বাগত ঘোষের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, এখন সুবন্ধ সঙ্গীত, আজ শুনবেন সন্তুর শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, প্রথমে শুনবেন রাগ চারুকেশী, পরে রাগ বসন্ত মুখারী।

শ্রীবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে আজ শুনলেন সন্তুর শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মঞ্জু গুপ্তা।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী মঞ্জু গুপ্ত, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা।

শুনলেন ধারাবাহিক রামচরিত মানস, আজ শুনলেন 164তম পর্ব। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন প্রাচীন ভক্তিগীতি, শিল্পী পান্নালাল ভট্টাচার্য।

0: আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। একটু পরে দিল্লি কেন্দ্রের সংবাদ সংস্কৃত, হিন্দি এবং ইংরেজিতে।
1: আকাশবাণী সম্প্রতি বার্তাঃ শ্রূয়ন্তাম, প্রবাচকঃ যতীন শর্মা।

সুপ্রভাত বন্ধু, আজ আরও একটা মিষ্টি সকালে তোমার সঙ্গে চলে এসেছি বেশ খানিকক্ষণ গল্প করব বলে। কী নিয়ে গল্প করব? ওই যে বললাম, আজকের সকালটা কিন্তু একটু বেশি মিষ্টি, তার কারণ আজকের দিনটা একটা বিশেষ দিন। যদি ক্যালেন্ডারের দিকে একটু তাকাও তাহলে ক্যালেন্ডার বলবে যে আজ বিশ্ব চকলেট দিবস। হ্যাঁ, সেই চকলেট তোমার আমার সকলের প্রিয়। সে ছোটবেলায় অতিরিক্ত চকলেট খাওয়ার সময় বড়দের চোখ রাঙানো থেকে শুরু হয় চকলেটের সঙ্গে আমাদের একটা অপূর্ব বন্ধুত্ব। আর তারপর যত বড় হই, চকলেট কিন্তু আমাদের প্রিয় বন্ধু হয়ে ওঠে। এই ধরো না, রেগে গেলে চকলেট, হালকা খিদে পেয়েছে তো চকলেট, কারো সঙ্গে ঝগড়া হলে মন ভালো করার জন্য চকলেট, আর অবসর সময় জাস্ট এমনি এমনি চকলেট। মানে চকলেট ছাড়া কিন্তু জাস্ট ভাবা যায় না বলো। চকলেট জুড়ে থাকে আমাদের ভালো লাগার ভালোবাসার অনেকখানি। আমি জানি যে আজকেই যে তোমাকে আমি বললাম বিশ্ব চকলেট দিবস, তুমি নিশ্চয়ই ঠিক করে ফেলেছো যে কোন চকলেটটা আজকে কিনবে। কিন্তু এই যে আমরা চকলেট লাভার্স যারা খুব ভালোবাসি চকলেট খেতে কিনতে, তারা কি সত্যি সত্যি জানে যে এই চকলেটের ইতিহাসটা কি, বা এই চকলেটের পেছনে লুকিয়ে রয়েছে কত জানা অজানা গল্প, যেগুলো শুনলে হয়তো আমরা অবাক হয়ে যাব, সেগুলো হয়তো সবসময় শোনা হয়ে ওঠে না। তাই আজকে যখন একটা গোটা দিন ক্যালেন্ডারে বরাদ্দ হয়েছে চকলেটের নামে, তখন অবশ্যই সুপ্রভাতের এই আড্ডাটায় সঙ্গে থাকবো আমি আর তুমি, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবে চকলেট। আজকে বুঝতেই পারছো যে কথা হবে চকলেট নিয়ে, চকলেটের নানান জানা অজানা গল্প শোনাবো তোমাকে। তোমার সঙ্গে আজকে যুববাণীর সুপ্রভাত অনুষ্ঠানে রয়েছি, তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা। তবে হ্যাঁ, এই যে বন্ধুর সঙ্গে চকলেটের একটা সুন্দর সম্পর্ক আছে, মানে প্রিয় বন্ধুকে চকলেট আমরা দিয়ে থাকি, ঠিক সেরকমই চকলেটের মতো একটা মিষ্টি গান তোমার জন্য রইল একেবারে শুরুতেই। গানটা শুনে আবার ফিরে আসছি শুভমিতা বন্দ্যোপাধ্যায় কণ্ঠে, এই গানটা তোমার জন্য।

এতক্ষণে কিন্তু বন্ধু আড্ডায় যোগ দিয়েছে আর সত্যি সত্যি হাত বাড়িয়ে দিয়েছে। আমি কিন্তু রেডিওর এপার থেকে সেটা বুঝতে পারছি। আর মনে মনে বন্ধু ঠিক করে ফেলেছে যে আজকে ঠিক কী কী চকলেট কিনবে, কারণ আজকে বিশ্ব চকলেট দিবস, আজকে 7ই জুলাই। তবে এই যে বলছিলাম না যে ক্যালেন্ডারের দিকে তাকালে আমরা দেখব যে দিনটার বিশেষত্ব রয়েছে, একটা বিশেষত্ব তো তোমাকে বলেইছি যে আজকে বিশ্ব চকলেট দিবস, সেরকমই আজকের দিনটা কিন্তু আরও নানান কারণে বিশেষ হয়ে রয়েছে। মানে আজকের দিনে নানান ঐতিহাসিক ঘটনা, নানান বিখ্যাত ব্যক্তিত্বের জন্মদিন অথবা মৃত্যুদিন। আমরা শুনে নেব যে আজকের দিনটা ঠিক কী কী কারণে ক্যালেন্ডারের পাতায় বিশেষ হয়ে রয়েছে। শুনিয়ে ফিরছি আবার অনুষ্ঠানে। শুনতে

1896 খ্রিস্টাব্দে আজকের দিনে ভারতে প্রথম চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় মুম্বাইয়ের ওয়াটসন্স হোটেলে। 1948 সালে আজকের দিনে প্রতিষ্ঠিত হয় দামোদর ভ্যালি কর্পোরেশন বা DVC। 1981 খ্রিস্টাব্দে আজকের দিনে স্যান্ড্রা ডে ও'কোনর যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি হিসেবে মনোনীত হন। 1985 আজকের দিনে বরিস বেকার 17 বছর বয়সে উইম্বলডন জিতে ইতিহাস গড়েন। ১৮৬১ খ্রিস্টাব্দে আজকের দিনে জন্মগ্রহণ করেন প্রখ্যাত চিকিৎসক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক নীলরতন সরকার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন তিনি। আধুনিক চিকিৎসা শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার। 1903 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন অসমীয়া সংস্কৃতির অন্যতম পথিকৃৎ জ্যোতিপ্রসাদ আগরওয়াল। অসমের পূর্ণ দৈর্ঘ্য প্রথম চলচ্চিত্র জয়মতীর নির্মাতা তিনি। এছাড়াও তিনি কবি, নাট্যকার এবং সুরকার। 1909 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন প্রখ্যাত বাঙালি কবি বিষ্ণু দে, যিনি কল্লোল সাহিত্য আন্দোলনের অন্যতম দিশারী ছিলেন। তার স্মৃতিসত্তা ভবিষ্যৎ গ্রন্থের জন্য জ্ঞানপীঠ সাহিত্য পুরস্কার লাভ করেছেন তিনি। 1981 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতের অন্যতম সফল ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। 2007 টি-20 বিশ্বকাপ এবং 2011 বিশ্বকাপ জয়ী অধিনায়ক তিনি। 1940 খ্রিস্টাব্দে আজকের দিনে জন্মগ্রহণ করেন দ্য বিটলসের ড্রামার এবং রক সঙ্গীতের কিংবদন্তি রিঙ্গো স্টার। 1860 খ্রিস্টাব্দে আজকের দিনে জন্মগ্রহণ করেন পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীতের অন্যতম শ্রেষ্ঠ সুরকার গুস্তাভ মালার। ১৯৬৭ সালে আজকের দিনে প্রয়াত হন অস্কার জয়ী ভিভিয়েন লি। 1999 সালে আজকের দিনে প্রয়াত হন কার্গিল যুদ্ধের শহীদ মরণোত্তর পরমবীর চক্রে সম্মানিত বিক্রম বাত্রা। 2021 সালে আজকের দিনে প্রয়াত হন ভারতীয় সিনেমার ট্র্যাজেডি কিং দিলীপ কুমার। তিনি দাদা সাহেব ফালকে এবং পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন। 1930 সালে আজকের দিনে প্রয়াত হন শার্লক হোমস চরিত্রের স্রষ্টা আর্থার কোনান ডয়েল।

তাহলে শুনলে তো আজকের দিনটা ক্যালেন্ডারের পাতায় ঠিক কী কী কারণে বিশেষ হয়ে রয়েছে। ফিরে এলাম আবার আড্ডায়। আজকে তোমার সঙ্গে কথা বলছি চকলেট নিয়ে। আজকে বিশ্ব চকলেট দিবস। চকলেট তার উৎপত্তিটা ঠিক কবে, এই প্রশ্ন আমাদের মনে কিন্তু রয়েছে। 4000 বছরেরও বেশি সময় আগে মেক্সিকো আর মধ্য আমেরিকার মায়া আর অ্যাজটেক সভ্যতায় কিন্তু চকলেটের উৎপত্তি হয়। না, এখন আমরা যেরকম চকলেট খাই, যেভাবে খাই, সেরকম চকলেট কিন্তু তখন ছিল না, বা চকলেট এখনকার মতো এতটা মিষ্টি ছিল না। বরং ওই কোকোয়া বীজ, সেটাকে গুঁড়ো করে মশলা মিশিয়ে এক ধরনের তেতো বা ঝাল, দু রকমেরই স্বাদ হতো, সেই পানীয় ব্যবহার করা হতো, এবং সেটা কিন্তু মূলত অভিজাতরা পান করতেন। মোটামুটি ধরো 16 শতাব্দী, সেই সময়ে স্প্যানিশরা এটা ইউরোপে নিয়ে আসে। পরবর্তীকালে মানে 1800 সাল নাগাদ, তখন কোকো, মাখন, চিনি ও দুধ মিশিয়ে আধুনিক যে সলিড চকলেট বার আমরা দেখি, সেইটা কিন্তু তৈরি করা হয়। এই যে চকলেটের ইতিহাস, এটা একটা দীর্ঘ ইতিহাস জানো তো। এর অনেকগুলো ধাপ আছে। যেমন ধরো ওই যে তোমাকে বললাম, 4000 বছর আগে মায়া এবং আরেকটু পরে অ্যাজটেক সভ্যতায় কোকো বিনের ব্যবহার শুরু হয়। তো এটাকে অ্যাজটেক ভাষায় বলা হতো জোকোলাটল, যার অর্থ তেতো পানীয়। আর একটা মজার বিষয় জানো, যে কোকো বীজ এতটাই মূল্যবান ছিল, বলছিলাম তোমাকে যে অভিজাতদের পানীয় হিসেবে ব্যবহার হতো, সেটা কিন্তু মুদ্রা হিসেবেও ব্যবহৃত হতো। হ্যাঁ, এই বিষয়ে তোমাকে একটা ইন্টারেস্টিং তথ্য আমি দেব, তবে একটু অপেক্ষা করতে হবে তার জন্য। আপাতত চকলেটের ইতিহাস। 1528 সালে স্প্যানিশ অভিযাত্রী হার্নান কোটেজ, তিনি ইউরোপে কোকো বীজ নিয়ে এলেন। স্পেনের রাজদরবারে এলো সেই বীজ, কিন্তু এর স্বাদ তো তেতো, কী করা যায়। তাই ওই তেতো স্বাদ দূর করতে কিন্তু চিনি আর মধু মেশানো শুরু হয়। 1828, সেই সময় ডাচ রসায়নবিদ কোনাড ভ্যান হাউটেন কোকো থেকে প্রথম মাখন আলাদা করার যন্ত্র আবিষ্কার করলেন। এরপর 1847 নাগাদ ইংল্যান্ডের একটা কোম্পানি প্রথম খাওয়ার উপযোগী সলিড চকলেট বার তৈরি করে। 1875 সালে সুইস চকলেট প্রস্তুতকারক দুজন, তারা কিন্তু প্রথম মিল্ক চকলেট তৈরি করেন। এটা তো গেল ধরো আমাদের ভারতবর্ষের বাইরের কথা। হ্যাঁ, জানি তোমার ভীষণ জানতে ইচ্ছে করছে যে কবে থেকে ভারতবর্ষে চকলেট এলো এবং কিভাবে সেই চকলেট মিশে গেল আমাদের জীবনের সঙ্গে। মানে ধরো ভীষণ বোরিং টিফিনের সঙ্গে মা এক টুকরো চকলেট দিয়েছে পাশে, কিংবা যেদিন খাওয়াটা খুব একটা ভালো হলো না, এক টুকরো চকলেট দিয়ে পুষিয়ে নিলাম তার স্বাদ, কিংবা ধরো স্কুলে চকলেট নিয়ে গিয়ে বন্ধুর সঙ্গে ভাগ করে খাওয়া চকলেট, জন্মদিনে দেওয়া চকলেট। চকলেট মানে কিন্তু ভালোবাসার আদান প্রদান। তাই আপাতত তোমাকে একটা গান শোনাই, সামন্তক মুখোপাধ্যায় আর অরুণা দাসের কণ্ঠে একটা গান শুনিয়ে ফিরছি আবার অনুষ্ঠানে। শুনতে থাকো।

আপাতত আড্ডার গুপ্তদন ভরে নিয়ে চলে এসেছি তোমার জন্য। আজকে যুববাণীর সুপ্রভাত অনুষ্ঠানে সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগত। আজকে কথা বলছি চকলেট নিয়ে, কারণ আজকে বিশ্ব চকলেট দিবস, একটা মিষ্টি দিন ক্যালেন্ডারের পাতায়, আর সেই আড্ডায় কিন্তু জমে উঠেছে। তোমাকে বলছিলাম যে চকলেটের উৎপত্তি হয়েছে কিভাবে, আর এও বলছিলাম যে গান থেকে ফিরে এসে তোমাকে শোনাবো যে কিভাবে ভারতবর্ষে চকলেট এলো আর কিভাবে সেটা জনপ্রিয় হয়ে উঠল। 1798 সাল ব্রিটিশদের মাধ্যমে ভারতবর্ষে প্রথম কোকো গাছের আগমন ঘটে। তবে শুরুতে ওই যে একটা ভীষণ দামি জিনিস এবং বিদেশি বিলাসিতা হিসেবেই এটা সীমাবদ্ধ ছিল। বর্তমান সময়ে ভারতের ঘরে ঘরে এই যে চকলেটের বিপুল জনপ্রিয়তা, তার পিছনে কিন্তু একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। ভারতে 1798 সাল, সেই সময় ব্রিটিশরা প্রথম চকলেটের মূল উপাদান কোকো ভারতে নিয়ে এলো। 1798-এই তামিলনাড়ুর কোটাল্লাম অঞ্চলে তারা আটখানা কোকো বাগান তৈরি করে। তবে সেন্ট্রাল আমেরিকা থেকে আনা এই ক্রিওলো জাতের কোকো গাছগুলো কিন্তু ভারতের আবহাওয়ার সঙ্গে একেবারেই মানিয়ে নিতে পারেনি, ফলে প্রাথমিকভাবে ওই চাষের চেষ্টাটা কিন্তু ব্যর্থ হয়েছিল, সফল হয়নি, এবং দীর্ঘ সময় ধরে চকলেট কেবল একটা আমদানি করা খাদ্য হিসেবে থেকে যায়, যেটা ওই মূলত ধনী এবং অভিজাতদের জন্যই সীমাবদ্ধ ছিল। ইতিমধ্যে ভারত স্বাধীন হয়েছে, স্বাধীনতার ঠিক পরপর, মানে এই ধরো 1948 সালের এইরকমই একটা জুলাই মাস, সেই সময়ে ভারতে প্রবেশ করল ব্রিটিশ চকলেট প্রস্তুতকারক এক কোম্পানি। এটাই কিন্তু ছিল ভারতে চকলেটের ইতিহাসে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। এই কোম্পানি তাদের সাশ্রয়ী চকলেট বারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে চকলেটকে পৌঁছে দেয়। মানে তখন আর অতটা দামি রইল না, অতটা মানে বিলাসিতার জিনিস রইল না যে শুধুই অভিজাতদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, সেরকম কিন্তু নয়। এবং দারুণ সব বিজ্ঞাপন উৎসবের উপহার হিসেবে চকলেটের বিপণন কিন্তু ধীরে ধীরে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠল। আজকে আমরা জন্মদিন থেকে শুরু করে ছোট্ট ছোট্ট অকেশনে, ছোট্ট ছোট্ট কারণে চকলেট কিনে থাকি। তো যাই হোক, ধরো বাণিজ্যিকভাবে কোকো চাষ 1965 সালের দিকে কেরালা আর দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে শুরু হলো, এবং গবেষকরা দেখলেন যে কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর উষ্ণ ও আর্দ্র যে জলবায়ু, সেটা কোকো চাষের জন্য একেবারে উপযুক্ত। এরপর থেকে ভারত নিজের জমিতে কিন্তু কোকো দিয়ে চকলেট তৈরি করতে শুরু করে। এবং আরেকটা জিনিস দেখবে, চকলেট মানেই কিন্তু শুধুই চকলেট নয়, মানে এই যে আমাদের চকলেট সমস্ত কিছুতে মিশে গেছে এখন। ধরো চকলেট ফ্লেভারের মিষ্টি, চকলেট ফ্লেভারের ধরো ফুচকা, এমনকি আমরা চকলেট ফ্লেভারের মোমো খেয়ে থাকি, তাই না? মানে চকলেটের সঙ্গে এই যে একটা ফিউশন খাওয়া দাওয়ায়, এইটা কিন্তু একটা দারুণ ব্যাপার। মানে সমস্ত কিছুতে, সেটা ধরো চকলেট বরফি মিষ্টির ক্ষেত্রে তুমি যদি বলো, চকলেট সন্দেশ, চকলেট প্যাড়া, চকলেট মোদক, মানে নানান ধরনের এক্সপেরিমেন্টস হচ্ছে এবং সেই ফিউশনটা কিন্তু তৈরি হচ্ছে চকলেটের সঙ্গে নানান খাবারের। এটা একটা খুব সুন্দর ব্যাপার। তো শুধু আজকাল মানে বড় বড় ব্র্যান্ডই যে এটা করছে তা নয়, স্থানীয় কৃষকরাও কিন্তু কোকো বিন সংগ্রহ করে প্রিমিয়াম চকলেট তৈরির যে বিন টু বার আন্দোলন, সেটাতেও সামিল হচ্ছে, ফলে এইটা একটা খুব সুন্দর জিনিস। এবার তোমাকে বেশ কয়েকটা ইন্টারেস্টিং তথ্য দিই চকলেট সম্পর্কে। চকলেট তো আমরা খাই প্রতিদিন সবসময়ই, কিন্তু এই তথ্যগুলো অজানাই থেকে যায়, বলছি তোমাকে। দেখো, চকলেটের উপর বই লেখা হয়েছে, সেটা কি জানো তুমি? লেখক সোফি ও মাইকেল, বইটার নাম ট্রু হিস্ট্রি অফ চকলেট। এই বইয়ে চকলেটকে কিন্তু

পরের খাদ্য হিসেবে বর্ণনা করা হয়েছে। উনিশ শতকে চকলেট সাধারণ মানুষের ঘরে প্রবেশ করেছে তোমাকে আমি বললাম, এবং এটা তো আট থেকে আশি সকলেরই প্রিয় হয়ে রয়েছে। আর এই যে চকলেট, এটাকে তো আগে সেই জল আর মশলা মিশিয়ে কোকোবিন গুঁড়ো করে তেতো ঝাল পানীয় হিসেবে ব্যবহার করা হতো। আরও একটা কথা তোমাকে বলেছিলাম যে চকলেটকে কিন্তু মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো। কীরকম, ধরো একটা খরগোশ যদি তুমি কিনতে চাও তাহলে তোমাকে দশটা কোকোবিনের বিনিময়ে সেটা কিনতে হতো। ভাবতে পারছো, মানে চকলেট হচ্ছে মুদ্রা। তুমি হয়তো ভাবছো যে একটা চকলেট গাছ তো কিনে ফেললেই হয়, আনলিমিটেড চকলেট তৈরি করে খাওয়া যাবে। না, তোমাকে তাহলে জানিয়ে রাখি যে চকলেট কিন্তু চকলেট গাছ থেকে তৈরি হয় না, থিওব্রোমা কোকো গাছের ফল থেকে তৈরি হয়, যা দেখতে অনেকটা লম্বা ফুটবল বা স্কোয়াশের মতো। এই ফলের ভেতরের বীজ বা বিনগুলোকে রোদে শুকিয়ে ভেজে এবং পিষে চকলেটের মূল উপাদান কোকো তৈরি করা হয়। কি ভাবছো, কোকো ছাড়াও তো চকলেট হয়, যেটা তুমিও খুব ভালোবাসো খেতে আমার মতো, মানে হোয়াইট চকলেট? না, ফ্যাক্ট হচ্ছে এরকম যে সাদা চকলেট আসলে মোটেই চকলেট নয়। হোয়াইট চকলেট, সেটাতে তো কোনো কোকো পাউডার থাকে না, এটা মূলত মাখন দিয়ে তৈরি, এই সঙ্গে মেশানো থাকে চিনি আর দুধের গুঁড়ো। তবে হ্যাঁ, এই যে তুমি রেগে গেলে কিংবা মন খারাপ করলে টুক করে মুখে পুড়ে দেওয়া এক টুকরো চকলেট, সেটা খুবই ভালো অভ্যেস, কারণ মেজাজ ফুরফুরে করার একটা মানে ম্যাজিক্যাল পাওয়ার কিন্তু রয়েছে চকলেটের। কারণ চকলেট খেলে আমাদের এন্ডরফিন যে হরমোন, সেটা হ্যাপি হরমোন, সেটা নিঃসরণ বাড়ে, যেটা আমাদের মন ভালো করতে সাহায্য করে এবং মানসিক চাপও কমাতে সাহায্য করে। এছাড়াও ধরো তুমি যদি ডার্ক চকলেট খাও, তাতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, বা ভালো মানের যে ডার্ক চকলেট তাতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম, আয়রন, কপার, ম্যাঙ্গানিজ রয়েছে। এবং এই যে কোকোয়ার যে ফ্ল্যাভোনল বলে উপাদান, সেটা আমাদের মস্তিষ্কে রক্ত প্রবাহ বৃদ্ধি করে, স্মৃতিশক্তি বাড়ায়, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। আমি জানি তুমি চকলেট খাওয়ার অনেকগুলো অজুহাত পেয়ে গেছো এবং তড়িঘড়ি বেশ অনেকগুলো চকলেট তুমি কিনেও ফেলবে। তবে জানো, এই যে চকলেটের কথা বলছি, চকলেট কিন্তু আমাদের একটা স্মৃতির জায়গা তৈরি করে। কীরকম, ধরো ওই যে বললাম বন্ধুর দেওয়া চকলেট, সেই চকলেট কখনো আমাদের রাগ ভাঙায়, কখনো আমাদের মন ভালো করে, বা প্রিয় বন্ধুর দেওয়া একটা চকলেটের র্যাপার কখনো কখনো সযত্নে বইয়ের মধ্যে রাখা থাকলে অনেক দিন পর সেই বইটা খুলতে গেলে বেরিয়ে পড়ে না একটা চকচকে র্যাপার, সেই র্যাপারটাও কিন্তু শুধু চকলেটের নয়, স্মৃতি মাখা একটা র্যাপার। সত্যি এই চকলেট, ভাগ করে খাওয়া চকলেট আমাদের কখনো কখনো নস্টালজিক করে তোলে বইকি। তাই অঞ্জন দত্তের কণ্ঠে এই গানটা তোমাকে শোনাবো, শুনিয়ে ফিরবো আবার অনুষ্ঠানে। শুনতে থাকো, চকলেটি আড্ডা কিন্তু এখনও অনেকটা বাকি।

সত্যি চকলেটের চেয়ে বড় বন্ধু বোধ হয় আর কেউ হয় না। যখন তোমার পাশে কেউ থাকে না, তখন ওই এক টুকরো চকলেট ভালো করে দিতে পারে তোমার মন। সেই চকলেট আজকে জুড়ে রয়েছে ক্যালেন্ডারের দিনটাই, 7ই জুলাই দিনটা কিন্তু বিশ্ব চকলেট দিবস। তার কারণ আজকের দিনে প্রথমবার ইউরোপে এসেছিল চকলেট। আজকে নয়, সালটা 1950, আর সেই জন্যেই বিশ্বব্যাপী আজকের দিনটাকে পালন করা হয় বিশ্ব চকলেট দিবস হিসেবে। আর তাই আজকে যুববাণীর সুপ্রভাত অনুষ্ঠানে তোমার সঙ্গে কথা বলছি চকলেট নিয়ে, শোনাচ্ছি তোমাকে চকলেটের নানান জানা অজানা গল্প। সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা। হ্যাঁ, বলছিলাম তোমাকে চকলেট নিয়ে নানান গল্প। 1994 সালের কথা, দর্শনশাস্ত্রের ছাত্র রিচার্ড ম্যান্ডারসন জ্যাম ভরা 100টা যিশুর আকৃতির চকলেট তৈরি করলেন। এই বিষয়টা নিয়ে কিন্তু তেমন একটা কেউ মাথা ঘামায়নি। অস্ট্রেলিয়ার ক্যানবেরার একটা আর্ট সেন্টারে সেটা আবার উপহারের দোকানে বিক্রিও করলেন তিনি। এরপর আরও দুঃসাহসিক একটা কাজ করলেন। কি করলেন? একটা মানুষের সমান, ভাবো কত বড়, একটা মানুষের সমান চকলেটের যিশু তৈরি করলেন, এবং এটা প্লাস্টারের ছাঁচে প্রায় 55 পাউন্ড মেল্টেড বা গলানো চকলেট ভরে এটা তৈরি করলেন। মানে কতটা সূক্ষ্ম কাজ করেছিলেন ভাবতে পারবে না। ওই যে যিশুর যে চুলগুলো ছিল সেগুলো চকলেটে ডোবানো সুতো, সেই সুতো দিয়ে তৈরি করলেন। কোমরবন্ধের জন্য প্লাস্টিকের ইস্টারের মোড়ক ব্যবহার করলেন। মানে এই যে একটা নিখুঁত অদ্ভুত সুন্দর চকলেট, এইটা কিন্তু ইতিহাস হয়ে থেকে গেল, জানো তো। তো সেই যে একটা ব্যাপার, মানে শিল্প কোথাও গিয়ে যুক্ত হয়ে যাচ্ছে চকলেটের সঙ্গে। এখনও আমরা দেখতে পাই যে এই যে হোমমেড চকলেট, হোমমেড চকলেট কিন্তু এখন ভীষণ পপুলার, ট্রেন্ডিং, এবং আমরা অনেক সময় কিনেও থাকি সেগুলো। তো হোমমেড চকলেট খেতে যেমন ভালো হয়, সেরকম একটু খেয়াল করে দেখো তো, দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। মানে সেই যে একটা দেখতে সুন্দর চকলেট, সেটা কেনার প্রতিও আমাদের আগ্রহ থাকে। বা চকলেটের প্যাকেজিং, কোনো চকলেট হয়তো একটা হার্ট শেপ বক্সে রইলো, কোনো চকলেট হয়তো ধরো ওই ওই যে

গোল চকলেটগুলো যখন আমাদের গোল্ডেন র্যাপারে মুড়ে আসে তখন কিন্তু সেটা দেখতে কি সুন্দর লাগে। কোনো চকলেট হয়তো কয়েনের মতন গোল্ডেন র্যাপারে মোড়া দেখলে মনে হবে বাইরে থেকে একটা কয়েন, বা ধরো ভারতবর্ষের বাইরে বিভিন্ন জায়গায় তুমি যদি স্কটল্যান্ডের চকলেট খাও দেখবে সেখানে চকলেট কিন্তু ওই নাটস টাইপের দেখতে হয়, বা অনেক সময় ঝিনুকের মতো দেখতে হয়, বিভিন্ন রকম ঝিনুকের শেপের চকলেট হয় সেখানে। তো এই যে চকলেট, এবং আরও একটা ব্যাপার, ধরো তুমি ভারতবর্ষের বাইরে কোথাও ঘুরতে গেছো, কী নিয়ে আসবে তোমার বন্ধুর জন্য? আমরা চাই, কিন্তু চেষ্টা করি যে বাইরের দেশের চকলেট কীরকম হয় সেই চকলেট কিন্তু আমরা উপহার হিসেবে নিয়ে আসি, এবং বিভিন্ন অকেশনে উপহার তো ছেড়েই দাও, মানে সেটা জন্মদিন হতে পারে এবং এখন রাখি, ভাইফোঁটা, এই সমস্ত উৎসবেও কিন্তু আমরা চকলেটকে উপহার হিসেবে ব্যবহার করি। মানে ওই এক টুকরো চকলেট দিয়ে মিষ্টিমুখ করলে কিন্তু কাজটা অনেকখানি সোজা হয়ে যায়। এবং এই যে কোকোয়া বীজ, বিশ্বব্যাপী যে চকলেট তৈরি হয় তার অধিকাংশই তৈরি হয় পশ্চিম আফ্রিকায়। আইভরি কোস্ট একাই বিশ্বের 40% কোকোয়ার যোগানদাতা। এবার এই যে এত মিষ্টি স্বাদ, এত মিষ্টি মিষ্টি গল্প তোমাকে বলছি, এর পিছনে কিন্তু একটা কঠিন দিকও রয়েছে, একটা কঠিন সত্য কিন্তু রয়েছে। এত আনন্দ করে যে চকলেট আমরা খাই, সেই চকলেটের পিছনে রয়েছে বহু শিশুর শ্রমের গল্প, যে শ্রম হয়তো খুব একটা নিরাপদ নয়। ওই যে বললাম তোমাকে, বিশ্বের প্রায় 70% কোকো বীজ আসে আইভরি কোস্ট এবং ঘানা থেকে। এই অঞ্চলগুলোতে ধরো মোটামুটি 20 লক্ষেরও বেশি শিশু ভীষণ অস্বাস্থ্যকর এবং বিপজ্জনকভাবে কোকো চাষের সঙ্গে যুক্ত রয়েছে। এক তো তারা প্রচণ্ড দরিদ্র, মানে কোকো চাষিরা আন্তর্জাতিক বাজারে চকলেটের যে দাম, যে দামে আমরা কিনি সেই দামের থেকে অনেক কম পারিশ্রমিক পান, ফলে শ্রমিক নিয়োগ করতে না পেরে তারা বাধ্য হয়ে নিজের সন্তানদের কাজে লাগান এই চাষের কাজে। তো শিশুদের ভীষণ ঝুঁকিপূর্ণ অস্ত্র ব্যবহার করে, ধারালো অস্ত্র ব্যবহার করে কোকো সংগ্রহ করতে হয়। শুধু তাই নয়, ধরো তারা বিষাক্ত কীটনাশকের সংস্পর্শে আসে, আবার অনেক সময় শিশুদেরকে জোর করে এই শ্রম দিতে বাধ্য করা হয়। নানানভাবে এই শ্রম বন্ধ করার চেষ্টা চলছে, তবে সবটাই যে ভীষণ রকম ফলপ্রসূ হচ্ছে তা কিন্তু নয়। তবে তুমি আমি যদি একটু সচেতন হই তাহলে কিন্তু এই বিষয়টা আমরা খানিকটা রুখতে পারবো। কীভাবে? ধরো আমরা যদি ফেয়ার ট্রেড চকলেট কিনি, মানে যে চকলেটের প্যাকেটে ওই UTZ লোগো থাকে, সেটা কিন্তু নিশ্চিত করে যে উৎপাদকরা ন্যায্য মূল্য পেয়েছেন, বা সচেতন গ্রাহক হিসেবে আমরা যদি মানবাধিকার সংস্থা তৈরি করা স্কোর কার্ড দেখে একেবারে নৈতিকভাবে যে ব্র্যান্ডগুলো চকলেট তৈরি করে সেই ব্র্যান্ডগুলো থেকে চকলেট কিনতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় যে আমরা পরোক্ষভাবে অনেকটাই সেই মানে একেবারে নিরাপত্তাহীন যে শিশু শ্রম, তাদের যে দারিদ্র, তাদের যে শিক্ষার, মানে তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়, তারা নানান রকমভাবে নিরাপত্তাহীনতার দিকে চলে যায়, সেইটাকে কিন্তু খানিকটা রুখতে পারবো। তাই সবসময় একেবারে বিনা দ্বিধায় নিশ্চিন্তে মিষ্টিমুখ করলেই হবে না, সেই মিষ্টতা যাতে সকলের জীবনেই থাকে, যে তোমার জন্য চকলেটটা তৈরি করছে, চকলেট তৈরি করার পিছনে যাদের ভূমিকা আছে তাদের জীবনের মিষ্টতাও যাতে হারিয়ে না যায় সে কথাও কিন্তু আমাদের একটু মনে রাখতেই হবে। এবার আরও একটা গান শোনার পালা, সোমলতা আচার্য চৌধুরী এবং রূপঙ্কর বাগচির কণ্ঠে একটা গান তোমাকে শোনাবো, শুনে ফিরবো আমার অনুষ্ঠানে।

ফিরিলাম একটা গানের পর আজকে যুবমানের সুপ্রভাত অনুষ্ঠানে বিশ্ব চকলেট ডেতে কথা বলছি চকলেট নিয়ে। সঙ্গে রয়েছি তোমার যুবমানির বন্ধু আমি স্বাগতা। এই যে চকলেটের কথা বলছি শোনাচ্ছি তোমাকে নানান জানা অজানা গল্প। এই গল্প করতে করতে আমার একটা কথা মনে হলো জানো, যে চকলেট এই যে তেতো ছিল তারপরে সেটা ধীরে ধীরে মিষ্টি হলো, এটা কিন্তু আমাদের জীবনেরও একটা শিক্ষা। কীরকম? হ্যাঁ, তোমাকে রোজই একটা না একটা মোটিভেশনাল স্টোরি আমি বলি, তো আজকেও কিন্তু সেরকমই একটা গল্প তোমাকে বলবো। একজন মানুষ, তার নাম অর্ক, সে কর্পোরেট চাকরি ছেড়ে নিজে হাতে চকলেট তৈরি করবে, করে ব্যবসা শুরু করবে এরকমটা ভাবছিল। তো তখন এইরকম একটা সিদ্ধান্ত যেটা সচরাচর সকলে নেয় না, সেটা শুনে সকলেই কিন্তু তার চারপাশের মানুষ কেউ তাকে উৎসাহ দেয়নি। কিন্তু অর্কর স্বপ্ন ছিল যে একেবারে নিজের হাতে একটা ন্যায্য মূল্যে তৈরি করে চকলেট সকলের কাছে পৌঁছে দেবে। না, শুরুটা তো সহজ ছিল না, মানে তার টাকা পয়সার একটা সমস্যা তো ছিলই, তার উপরে ব্যবসার লাইসেন্স, আরও নানান জটিলতায় প্রথম দিকে কিন্তু মনে হচ্ছিল যে সে সত্যি পারবে। তো প্রথম দিকে তার তৈরি করা যে

প্লেটের ব্যাচগুলো সেগুলো ঠিক মতো জমলো না, বেশ তেতো স্বাদ হলো। তো একদিন বেশ হতাশ হয়ে তার নিজের ছোট্ট কারখানার মেঝেতে বসেছিল অর্ক। সামনে রাখা এক মুঠো কাঁচা যে কোকোয়া বিন, সেটা তো চরম হতাশার বসে সে একটা কাঁচা বিন মুখে পুড়ে চিবোতে শুরু করলো। ভীষণ তেতো আর কষা একদম স্বাদ, সেটা তো একদম মুখটা বিকৃত হয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তেই অর্কর মাথায় একটা চিন্তা বিদ্যুতের মতো খেলে গেল। সে ভাবল, বিশ্বের সবচেয়ে দামি আর সুস্বাদু চকলেটগুলোর জন্ম তো ঠিক এই তীব্র তেতো একটা বীজ থেকেই হয়। একটা সাধারণ কোকো বিনকে চকলেট হয়ে ওঠার জন্য কী কী সহ্য করতে হয়। গাছ থেকে পড়ার পর তাকে দিনের পর দিন কড়া রোদে শুকোতে হয়, তারপর তাকে ফেলা হয় গনগনে গরম চুল্লিতে রোস্ট করার জন্য, এরপর তাকে ভাঙা হয়, পিষে গুঁড়ো করা হয়, ঘণ্টার পর ঘণ্টা টানা মেশিনের চাকায় তাকে পিষে ফেলে তার ভেতরের নির্যাসটা বের করে আনা হয়। এই যে কষ্ট সহ্য করার ফেজটা, সেই ফেজটা পেরোলে তবেই কিন্তু সে তেতো চকলেটটা মিষ্টি চকলেটে পরিণত হয়। এবং এইটা অর্কর জীবনের একটা শিক্ষা। অর্কর মনে হলো যে জীবনটাও তো ওই কাঁচা কোকোবিনের মতোই, সমস্ত প্রতিকূলতা কাটিয়ে তাকেও কিন্তু একদিন সেই মিষ্টতা জীবনের উপভোগ করতে হবে। অল্প হাল ছাড়লো না, দ্বিগুণ উদ্যমে সে কাজে ঝাঁপিয়ে পড়লো এবং একটা সময় তার তৈরি হ্যান্ডক্রাফটেড চকলেট শহরের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হয়ে উঠল। আসলে ওই যে বললাম, চকলেট কিন্তু আমাদের জীবনের একটা শিক্ষা। কাঁচা কোকো বিনের মতো কখনো কখনো জীবনটা তেতো মনে হলেও মনে রাখতে হবে যে সেই ফেজটা আমরা যদি পেরিয়ে আসি তাহলে কিন্তু আমরা জীবনের মিষ্টতা উপভোগ করতে পারবো। চকলেট আমাদের কখনো কখনো সেই শিক্ষাও দিয়ে যায়। এই চকলেট নিয়ে গল্প হচ্ছিল, হবে, কারণ চকলেট আমাদের প্রতিদিনের জীবনে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, নানান সময় নানান অজুহাতে, এমনকি কোনো অজুহাত না থাকলেও আমরা কখনো কখনো চকলেটের শরণাপন্ন হই। তবে হ্যাঁ, ঘড়ির কাঁটা কিন্তু মোটেই মিষ্টি কথা বলছে না, সে বলছে যে যাওয়ার সময় প্রায় হলো। তাই আজকে এই চকলেটের মিষ্টি আড্ডা থেকে টাটা বলতেই হবে আমাকে। তবে এমনি এমনি তো আর বলবো না, চকলেটকে আমরা সারা বছর যেন বলতে পারি যে তোমাকে চাই, যে কোনো উৎসবে যে কোনো অজুহাতে তার কাছে যেন আমরা টুক করে যেতে পারি, এক টুকরো চকলেট যেন মন ভালো করে দেয় আজকের সকালের এই আড্ডাটার মতোই। তাই যেতে যেতে সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে তোমাকে একটা গান শোনাবো। তবে তারও আগে মনে করিয়ে দিই যে আজকে সারাদিন কিন্তু থাকছে যুববাণীর নানান অনুষ্ঠান, শুনতে ভুলো না। আজকে শরীর স্বাস্থ্য অনুষ্ঠান নিয়ে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বেলা 11টা থেকে 12টা থাকবে শুভাশিস আর চয়নিকা। আজকে অল্প অল্প গল্প কথা অনুষ্ঠানে মৈত্রী প্রচার তরঙ্গে বেলা 12টা থেকে তোমার সঙ্গে থাকবে দেবার্ঘ। আর অজানার সন্ধানে অনুষ্ঠানে মৈত্রী প্রচার তরঙ্গে সন্ধে 7টা থেকে থাকবে তোমার যুববাণীর বন্ধু প্রিয়সমা। সুতরাং যুববাণী তোমার সঙ্গ ছাড়ছে না, আপাতত আমাকে বলতেই হচ্ছে টাটা। সুমন চট্টোপাধ্যায় এই গানে গানে।

অতুল প্রসাদী গান শুনলেন পম্পা সুরের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে।

সঞ্চিতা প্রচার তরঙ্গে এখন শুনবেন দোতারায় লঘুসুর, বাজিয়ে শোনাচ্ছেন নবনীল সরকার।

দোতারায় লঘুসুর বাজিয়ে শোনালেন নবনীল সরকার। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

0: Nottingham tonight. The match is scheduled to begin at 10 p.m. Indian time. The men in blue will look to level the series as the new skipper Shreyas Iyer is yet to register first win under his captaincy. England, on the other hand, have named an unchanged playing 11 for the third T20 international. In football, Belgium defeated United States 4-1 in the round of 16 clash to secure their place in the quarterfinals of FIFA World Cup in Seattle. Belgium will now face Spain in the quarterfinals at the Los Angeles Stadium on Friday. Earlier, Spain stormed into the quarterfinals beating Portugal 1-0 in the round of 16 clash at the Dallas Stadium last night. Meanwhile, Portugal's superstar Cristiano Ronaldo has announced he won't be returning for the next FIFA World Cup following his nation's round of 16 exit. In another round of 16 clash of the day, defending champions Argentina will take on Egypt in Atlanta tonight. The match will kick off at 9:30 p.m. Indian time. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর যাচ্ছেন। নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ঘটনার পর থেকেই মুখ্যমন্ত্রী দফায় দফায় টেলিফোনে নির্যাতিতার পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। গতকালই তিনি এই ঘটনায় কড়া অবস্থান গ্রহণের ইঙ্গিত দিয়েছিলেন। শিশুটির অত্যাচারের সঙ্গে যুক্ত প্রত্যেকেরই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে শ্রী অধিকারী জানান। এদিকে মুখ্যমন্ত্রী সফরের আগেই আজ সকালে বারুইপুর পৌঁছন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় ও ফাল্গুনী পাত্র। নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলে প্রকৃত বিচার সুনিশ্চিত করতে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন তারা। অন্যদিকে নাবালিকা হত্যার ঘটনায় মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। গতকাল তাকে গ্রেপ্তার করা হয়। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে তিন। আগেই গ্রেপ্তার হওয়া প্রভাস মণ্ডল ও দিবাকর সর্দারকে 14 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। এদিকে বারুইপুরের ঘটনা এবং এর জেরে তৈরি হওয়া জনরোষের প্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। গোটা ঘটনায় উদ্বেগ ব্যক্ত করে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছ থেকে 7 দিনের মধ্যে বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা এবং পক্সো আইনের কোন ধারায় মামলা রুজু হয়েছে, কতজন গ্রেপ্তার এবং তদন্তের অগ্রগতি এই রিপোর্টে জানাতে হবে। পাশাপাশি নাবালিকার দেহ উদ্ধারের পর ইন্দ্রদীপ তাঁতি নামে এক ব্যক্তির গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে, ময়নাতদন্ত এবং ফরেন্সিক পরীক্ষা নিরীক্ষা ও আক্রান্তের পরিবারকে কোন ধরনের সহায়তা দেওয়া হয়েছে তাও কমিশনকে রিপোর্ট আকারে জানাতে হবে। নাবালিকার নির্যাতন ও হত্যা নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ফুটবল খেলাকে কেন্দ্র করে বিবাদের জেরে বারুইপুরে 17 বছরের এক কিশোরের হত্যার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ফুলতলা এ ব্লকের বাসিন্দা প্রসেনজিৎ বিশ্বাসের সঙ্গে দিন তিনেক আগে ফুটবল ম্যাচে জয়ী হওয়াকে কেন্দ্র করে কয়েকজন যুবকের বিবাদ হয়। গতকাল প্রসেনজিৎকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে। এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে মৃতের পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জির সেবাশ্রয় প্রকল্প নিয়ে জোড়া এফআইআর এর পর নতুন অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। গত সন্ধ্যায় পারুলিয়া কোস্টাল থানায় অভিষেক ছাড়াও সুমিত রায়, জাহাঙ্গীর খান, শামীম আহমেদ সহ তৎকালীন জেলা শাসক ও স্বাস্থ্যকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, গত 10ই জুন সরিষার হিঞ্চাবেড়িয়া এলাকা থেকে মাটি খুঁড়ে প্রচুর পরিমাণে ওষুধ উদ্ধার হলেও পুলিশ এই ঘটনার উপযুক্ত তদন্ত করেনি। রাজ্যের সীমান্ত এলাকায় অনুপ্রবেশ রোধে গৃহীত ব্যবস্থা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বৈঠকে বসতে চলেছে। আজ নতুন দিল্লিতে প্রস্তাবিত এই বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও রাজ্য পুলিশের ডিজি উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন। পশ্চিমবঙ্গে 3টি রাজ্যসভা আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। আগামী 24শে জুলাই ওই 3টি আসনে উপনির্বাচন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14ই জুলাই। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন আগামী 17 তারিখ। 24 তারিখ সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট নেওয়া হবে। ওই দিনই বিকেল 5টা থেকে ভোট গণনা। দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থানার পুলিশ অপহৃত এক ব্যবসায়ী ও তার নাবালক ছেলেকে দুষ্কৃতীদের হাত থেকে উদ্ধার করেছে। গত রবিবার নীতিশ মাকাল নামে ওই ব্যবসায়ী ও তার ছেলে

কে অপহরণ করে মনোহরপুকুর রোডের একটি বাড়িতে আটকে রাখা হয়। সেখানে তাদের প্রবল মারধর করা হয়েছে বলে অভিযোগ। চাওয়া হয় 10 লক্ষ টাকার মুক্তিপণ। খবর পেয়ে রবীন্দ্র সরোবর থানাকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালায় পুলিশ। অপহৃতদের উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে 3 দুষ্কৃতীকে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিপ্লবী দীনেশ গুপ্তর আত্মবলিদান দিবসে তাঁকে স্মরণ করা হচ্ছে। বিনয় বাদল দীনেশ ত্রয়ী স্বৈরাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিপ্লব সংগঠিত করেছিলেন। 1930 সালের 8ই ডিসেম্বর বিপ্লবী বিনয় বসুর নেতৃত্বে দীনেশ গুপ্ত বাদল গুপ্ত রাইটার্স বিল্ডিংয়ে অভিযান চালিয়ে অত্যাচারী ইন্সপেক্টর জেনারেল সিম্পসনকে হত্যা করেন। এরপর আত্মহত্যার চেষ্টা করেন তারা। মৃতপ্রায় দীনেশকে গ্রেপ্তার করে পুলিশ। বিচারে ফাঁসির আদেশ হয় তার। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ক্রমশ সরে যাওয়ায় আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এদিকে উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে। পাহাড়ি এলাকায় রয়েছে ভূমিধসের সম্ভাবনা। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফর ও সেদেশে প্রবাসী বাঙালির জীবনযাত্রা। প্রধানমন্ত্রীর সফর সঙ্গে আমাদের প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত কথা বলেছেন সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী কলকাতা সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শেষ হল। এরপরের খবর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।

শুনছিলেন খেয়াল, শিল্পী পণ্ডিত তুষার দত্ত, রাগ বৃন্দাবনী সারং, তবলা সঙ্গতে তাপস পাল এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

শুনছিলেন ভক্তিগীতি শিল্পী পান্নালাল ভট্টাচার্য। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলো হার্টজ মিডিয়াম ওয়েভে। স্টুডিওর ঘড়িতে সময় 5:21 হয়ে 5 সেকেন্ড। আর এখন শুনবেন উর্বশী উপস্থাপনায় প্রীতি মুরারকা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ। স্টুডিওর ঘড়িতে সময় 7:30 হয়ে 10 সেকেন্ড। এখন শুনবেন দর্পণ, উপস্থাপনায় প্রীতি মুরারকা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার্স অর্থাৎ 1008 কিলোহার্টজে শুনছেন হিন্দি ছায়াছবির গান।

হিন্দি গান সুরেশ ওয়াদকার এবং অনুপমা দেশপাণ্ডের কণ্ঠে। পরবর্তী গানটি শুনবেন লতা মঙ্গেশকর ও কিশোর কুমারের কণ্ঠে।

0: আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে খবরের বিশেষ বিশেষ অংশ। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাতে গতবারের বিজয়ী আর্জেন্টিনার রাউন্ড অফ 16-এর ম্যাচে মিশরের মুখোমুখি হবে। অন্য ম্যাচে সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। বেলজিয়াম ও স্পেন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দিল্লিতে ডুরান্ড কাপের আবরণের উন্মোচন করেছেন। টেন্ট ব্রিজে আজ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রথমেই ফিফা ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপ ফুটবলে আজই শেষ হবে রাউন্ড অফ 16 পর্ব। শেষ পর্বের খেলায় গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে মিশরের বিরুদ্ধে। অ্যাটলান্টা স্টেডিয়ামে আজ লিওনেল মেসির আর্জেন্টিনা বরাম সালার মিশর। মেসি সালা দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। অন্য খেলায় সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। অন্যদিকে বেলজিয়াম ও স্পেন কোয়ার্টার ফাইনালে উঠেছে। রাউন্ড অফ 16-এর খেলায় আজ বেলজিয়াম 4-1 গোলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে দেয়। অন্য খেলায় গতরাতে স্পেন 1-0 গোলে পর্তুগালকে হারিয়ে দেয়। স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে ইস্তফা দেবেন বলে জানিয়েছেন। বিশ্বকাপ জয়ের লক্ষ্য পূরণ না হওয়ায় তিনি পদত্যাগ করবেন বলে জানান। 2023 সালে পর্তুগালের দায়িত্ব নিয়েছিলেন মার্টিনেজ, যদিও তারপর ইউরো বা বিশ্বকাপ কোনো বড় ট্রফি জেতা হলো না। চলতি ফুটবল বিশ্বকাপেই তার পেশাদার ফুটবল জীবনের শেষ বিশ্বকাপ বলে পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জানিয়েছেন। রাউন্ড অফ 16-এ স্পেনের কাছে পর্তুগালের হারের পর আবেগ ঘন কণ্ঠে তিনি একথা জানান, যদিও আন্তর্জাতিক ফুটবল জীবনে আরও কিছুদিন খেলবেন বলে জানিয়েছেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে চলতি বছরের ডুরান্ড কাপ প্রতিযোগিতার ট্রফি ও পতাকার আনুষ্ঠানিক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি বলেন, এবছর বহু নতুন দল ডুরান্ড কাপ প্রতিযোগিতায় অংশ নেবে। এবারের প্রতিযোগিতায় শ্রীলঙ্কার অংশগ্রহণে আনন্দ প্রকাশ করেন তিনি। শ্রীমতী মুর্মু বলেন, নতুন এই দল ঐতিহাসিক প্রতিযোগিতাকে আরও জনপ্রিয় করে তুলবে। রাষ্ট্রপতি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দলকে এবং খেলোয়াড়দেরকে শুভেচ্ছা জানান। তিনি তাদের ক্রীড়াসুলভ মনোভাব বজায় রাখার এবং খেলোয়াড়দের এই ঐতিহাসিক প্রতিযোগিতার মর্যাদা আরও বৃদ্ধি করার আহ্বান জানান। কলকাতা, গুয়াহাটি, ইম্ফল, শিলংয়ের পাশাপাশি এবছর ডুরান্ড কাপ রাঁচিতে হওয়ায় রাষ্ট্রপতি অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন। ফুটবলের মধ্যে মানুষকে একত্রিত করার অনন্য ক্ষমতা রয়েছে বলে রাষ্ট্রপতি বলেন। তিনি বলেন, ক্রীড়াসুলভ মনোভাবের গুরুত্ব শুধুমাত্র খেলার মাঠের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর শৃঙ্খলা, দৃঢ় সংকল্প ও দলীয় সংহতির মনোভাব গড়ে ওঠে। এই প্রতিযোগিতাটিকে ফুটবল প্রতিভার বিকাশ ও উৎকর্ষ সাধনের একটি ক্ষেত্র হিসেবে কাজ করবে বলে তাঁর আশা।
1: ফুটবল বিশ্বকে সবচেয়ে লোকপ্রিয় খেল মেসে এক। এ খেল উৎকৃষ্টতা, একতা ও খেল ভাবনা কা এক অনুপম উদাহরণ। ফুটবল লোগো কো এক দূসরে সে জোড়তা। খেল ভাবনা কা মহত্ব কেবল খেলো তো সীমিত নেই, এ এক মহত্বপূর্ণ জীবন মূল্য যো হামে সমানতা, সহযোগ ও বিপরীত পরিস্থিতিও মে ভি দৃঢ় বানে রহনে কি শিখ দেতা।
0: উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন শীর্ষ বাছাই ইটালির জ্যানিক সিনার জার্মানির জ্যা লেনার্ড স্টাফের মুখোমুখি। সিনার প্রথম দুটি সেট 7-5, 7-6 জিতে নিয়েছেন। তৃতীয় সেটের খেলা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গফ উইম্বলডন টেনিসের মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। কোয়ার্টার ফাইনাল ম্যাচে গফ সেদেশের জেরসিকা পেগুলাকে 4-6, 6-3, 6-3 সেটে হারিয়ে প্রথমবার উইম্বলডনের শেষ চারে পৌঁছেছেন। টেন্ট ব্রিজে আজ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:00। 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড 4 উইকেটে ভারতকে হারিয়ে সিরিজে 1-0 এগিয়ে রয়েছে। সদ্য সমাপ্ত আইসিসি মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের টিম অফ দ্য টুর্নামেন্টের স্পিনার শ্রীচরণী একমাত্র ভারতীয় হিসেবে স্থান পেয়েছেন। ভারতের পুরুষ দলের ঠাসা আন্তর্জাতিক সূচির কারণে আবারও কোচের দায়িত্বে বিভাজন করা হয়েছে। জিম্বাবুয়ে সফর ও এশিয়ান গেমসে দলের কোচিং করবেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে ভারতের সিরিজের প্রথম পর্বের সঙ্গে এশিয়ান গেমসের সময় মিলে যাওয়ায় প্রধান কোচ গৌতম গম্ভীর সিনিয়র দলের সঙ্গেই থাকবেন। দেশে তো স্কুল পর্যায়ে টেবিল টেনিসকে শক্তিশালী করতে এবং শারীরিক শিক্ষায় শিক্ষকদের মানোন্নয়নের জন্য ইন্টারন্যাশনাল স্কুল স্পোর্টস অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল স্কুল স্পোর্টস ফেডারেশন এবং ITTF এর সহযোগিতায় ITTF লেভেল 1 কোচিং শিক্ষা কর্মশালা চালু হয়েছে। 5 দিনব্যাপী আন্তর্জাতিক সার্টিফিকেটের কর্মশালাটি আগামী 10ই জুন পর্যন্ত হবে। খেলার খবর শেষ হলো, এরপর খবর শুনবেন রাত 10টায়।
2: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন নানা রঙের গান। প্রথমে শুনবেন আধুনিক গান অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে।

আকাশমণি কলকাতা শুনছিলেন নানা রঙের গানের অনুষ্ঠান সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়া মুভি 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন স্পটলাইট, আকাশবাণী আজকে স্পটলাইট অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর এবং এর কৌশলগত তাৎপর্য নিয়ে একটি আলোচনা সম্প্রচারিত হবে। এতে অংশ নিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক রাহুল মিশ্র

সঞ্চালনায় রয়েছেন নিশিত কুমার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিদেশীয় সফরে এখন ইন্দোনেশিয়ায়। ভারতের মহাসাগর নীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই সফর এক বড় উদ্যোগ বলে মনে করা হচ্ছে। এই অঞ্চলের নিরাপত্তা ও বিকাশের দৃষ্টিভঙ্গিকে উন্নত করা এবং আরও বৃহত্তর অ্যাক্ট ইস্ট নীতি হল মহাসাগরের মূল কথা। এ বিষয়ে আলোচনা করতে আজকের এই অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক রাহুল মিশ্র যোগ দিয়েছেন। অধ্যাপক মিশ্র, আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত। রাহুল মিশ্র, ধন্যবাদ। নিশিত কুমার, অধ্যাপক মিশ্র, প্রধানমন্ত্রীর এই ত্রিদেশীয় সফর মহাসাগর নীতির উদ্দেশ্য কতটা সফল করবে, বিশেষ করে বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই সফরের গুরুত্ব কতটা? রাহুল মিশ্র, আমার মনে হয় প্রশ্নের মধ্যে আপনি কিছুটা উত্তর দিয়ে দিয়েছেন। ভারত, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং জাপানের মতো কিছু দেশ মহাশক্তিধর মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের নীতির পাশাপাশি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের অস্তিত্বের প্রমাণ দিয়ে চলেছে। 2015 সালে চালু হওয়া ভারতের সাগর নীতির উন্নত সংস্করণ হল মহাসাগর। এই নীতির লক্ষ্য হল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, ভারত মহাসাগর অঞ্চল ও ভারত মহাসাগর এলাকায় মিত্র ও সমভাবাপন্ন দেশগুলির মধ্যে বাণিজ্য, লগ্নি, প্রতিরক্ষা ও প্রযুক্তি সম্পর্ক জোরদার করা। প্রযুক্তির পাশাপাশি বিরল খনিজ, সুষ্ঠু সরবরাহ শৃঙ্খল এবং ভারতীয় বংশোদ্ভূতদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোকপাত করা। প্রধানমন্ত্রীর এই ত্রিদেশীয় সফরে এই লক্ষ্যে বেশ কিছু কর্মসূচি স্থির করা হয়েছে। ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, এই তিন দেশই ভারতের বিদেশ নীতিতে গুরুত্বপূর্ণ স্থান নিয়ে আছে। এই কথাও মনে রাখতে হবে, ইন্দোনেশিয়ার স্বাধীনতা সংগ্রাম ভারত সে দেশকে যথেষ্ট সাহায্য করেছিল। 30 ও 40-এর দশক থেকেই ভারত ও ইন্দোনেশিয়া সুসম্পর্ক রয়েছে এবং তার থেকে এই সম্পর্কের ক্রম অগ্রগতি ঘটছে। ভারত ও অস্ট্রেলিয়া দুদেশই কোয়াডের সদস্য। প্রতিরক্ষা আলোচনা, গোয়েন্দা তথ্য বিনিময়, সন্ত্রাসবাদ মোকাবিলা সহ বিভিন্ন বিষয়ে দুদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বর্তমান। নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত রয়েছে। দুদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও বৃদ্ধি করে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও জোরদার করা ভারত ও অস্ট্রেলিয়ার লক্ষ্য। তাই আমার মনে হয় এই সফরে এক সর্বাত্মক ও নির্দিষ্ট কর্মসূচি রয়েছে। নিশিত কুমার, অবশ্যই। অধ্যাপক মিশ্র, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি অবাধ ও উন্মুক্ত এলাকার ওপর গুরুত্ব দেয়। অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ার মতো গুরুত্বপূর্ণ নৌশক্তির সঙ্গে কিভাবে যোগাযোগ আরও বাড়িয়ে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো আরও মজবুত করা যায়, এ ব্যাপারে যদি আপনি আলোকপাত করেন। রাহুল মিশ্র, ইন্দোনেশিয়া আমাদের নিকটতম প্রতিবেশী। সমুদ্রপথে ভারতের দক্ষিণাংশ এবং ইন্দোনেশিয়ার উত্তরাংশের মধ্যে ফারাক মাত্র 90 নটিক্যাল মাইল। দুটি দেশই ভারত মহাসাগরের জলসীমা পরিবৃত। ইন্দোনেশিয়া ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে একটি অবাধ, উন্মুক্ত এবং নিয়মভিত্তিক এলাকা রূপে গণ্য করতে চায়। পাশাপাশি ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের সংযোগস্থলের দেশ হিসেবে ইন্দোনেশিয়া নিজেকে দেখে এবং ভারত এই অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ এটাও ইন্দোনেশিয়াও মানে। দুটি দেশই এ ব্যাপারে পরস্পরের সঙ্গে সহযোগী। ভারত ও ইন্দোনেশিয়া অতীতেও একসঙ্গে এই লক্ষ্যে কাজ করেছে এবং সমুদ্র ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে তারা কাজ করে আসছে। দুদেশের মধ্যে সম্প্রতি 10ম নৌমহড়া সম্পন্ন হয়েছে। ভারত থেকে প্রতিরক্ষা সামগ্রী সংগ্রহ করতেও ইন্দোনেশিয়া আগ্রহ দেখিয়েছে। নিশিত কুমার, অধ্যাপক মিশ্র, ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়া দুটোই সমৃদ্ধ দেশ। বিরল খনিজ নিয়ে ভারতের সঙ্গে আলোচনা এক্ষেত্রে অন্য একটি দেশের উপর নির্ভরতা কমাতে কতটা সাহায্য করতে পারে? রাহুল মিশ্র, ভারত বিশ্বের অন্যতম দ্রুত বিকাশশীল অর্থনীতির দেশ। ভারতের পক্ষে আরও বিরল খনিজ পেতে নতুন নতুন অংশীদারদের কাছে যাওয়ার চেষ্টা করাটা স্বাভাবিক। বর্তমান সংকটের সময় বিশেষ করে মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে ভারতের জ্বালানি ক্ষেত্রে নতুন নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে। এর ভিত্তিতে অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ার কাছে ভারতের পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্দোনেশিয়ার সঙ্গে তেল, গ্যাস এবং কয়লা ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে ভারত আগ্রহী

সফরে নিশ্চিতভাবে কিছু একটা হবে বলে আশা করা যায়। ইন্দোনেশিয়ার চেয়ে অস্ট্রেলিয়ার বিরল খনিজ সম্পদের পরিমাণ বেশি এবং অস্ট্রেলিয়াও এই বিরল খনিজ ভারতে রপ্তানি করতে আগ্রহ দেখিয়েছে। সহনশীল সরবরাহ শৃঙ্খলের কথা ধরলে ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান ইতিমধ্যেই সরবরাহ শৃঙ্খল ও যোগাযোগ নিয়ে চুক্তি করেছে। ইন্দোনেশিয়া এক্ষেত্রে শরিক হতে চলেছে। এখন দেখার ব্যাপার এই সরবরাহ শৃঙ্খলের যোগাযোগ ব্যবস্থায় আরও অন্য দেশ যুক্ত হয় কিনা। নিশীত কুমার, অন্য প্রসঙ্গে যাওয়ার আগে ইন্দোনেশিয়ায় ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তীর সঙ্গে আকাশবাণীর সংবাদদাতা সন্দীপন দাশগুপ্তের একটি সাক্ষাৎকার শোনা যাক। সন্দীপন, আচ্ছা সন্দীপ চক্রবর্তী, প্রধানমন্ত্রীর এই ইন্দোনেশিয়া সফরের তাৎপর্য কি? সন্দীপ, এই সফরের তাৎপর্য অপরিসীম। ভারত এবং ইন্দোনেশিয়া এই দুটি সভ্যতাই শতাব্দীর পর শতাব্দী ধরে শরিক ও মিত্র দেশ হিসেবে গণ্য হয়ে আসছে। তবে বর্তমান কালের সম্পর্ক বহুমাত্রিক। আপনি নিশ্চয়ই খেয়াল করবেন, রাষ্ট্রনেতারা যখন একে অপরের দেশ ভ্রমণ করেন তখন শুধুমাত্র বর্তমান সম্পর্কের ওপরে জোর দেওয়া হয় এমন নয়, সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র এর ফলে উন্মুক্ত হয়ে পড়ে। তাই আমার বিশ্বাস, প্রধানমন্ত্রী মোদীর ইন্দোনেশিয়া সফরের ফলে সহযোগিতার অনেক নতুন ক্ষেত্র উন্মোচিত হবে এবং দুদেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হয়ে আর্থিক যোগাযোগও বৃদ্ধি পাবে। সন্দীপন, এই সফরের কী কী বিষয় উঠে আসবে বলে মনে হয়? সন্দীপ, ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে সম্পর্কে কোনো নেতিবাচক বিষয় নেই, কোনো ক্ষেত্রেই কোনো বিবাদ বা মতপার্থক্য লক্ষ্য করা যায় না। কার্যত ইন্দোনেশিয়া এবং ভারতের বিদেশ নীতির মধ্যে কৌশলগত সার্বভৌমত্বের দিক দিয়ে পুরোপুরি মিল আছে। এখন কৌশলগত সহযোগিতার ক্ষেত্রে তাকে উন্নতি করাই হতে হবে। এই দুটি দেশ বৃহৎ দেশের মধ্যে মৈত্রীকে কীভাবে বিকশিত ভারত এবং স্বর্ণময় ইন্দোনেশিয়া গড়ে তুলতে কাজে লাগানো যায়, 2045 সালের মধ্যে মাঝারি মাপের অর্থনীতি থেকে কীভাবে বিকশিত অর্থনীতির দেশে রূপান্তরিত করা যাবে, আমার মনে হয় ভারতের চাহিদা এবং ইন্দোনেশিয়ার আর্থিক নীতির মধ্যে সমন্বয় খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে। একটা উদাহরণ দেওয়া যাক, ভারতের বিকাশশীল অর্থনীতির জন্য কাঁচামাল দরকার। ইন্দোনেশিয়া প্রচুর পরিমাণে কাঁচামাল রয়েছে, তবে তারা সেগুলির প্রক্রিয়াজাত করতে চায়। সুতরাং ভারতীয় কোম্পানিগুলি ইন্দোনেশিয়ায় লগ্নি করে প্রক্রিয়াকরণের মাধ্যমে ভারতীয় শিল্পের চাহিদা পূরণ করতে পারে। এটা একটিমাত্র উদাহরণ। সন্দীপন, সর্বাত্মক সামরিক কৌশলগত অংশীদারিত্বের বিষয়টি কি? আর সর্বাত্মক অংশীদারিত্বের পর দুদেশের সম্পর্ক কি বিবর্তন হয়েছে? সন্দীপ, সর্বাত্মক সামরিক কৌশলগত অংশীদারিত্বের অনেকগুলি ক্ষেত্র রয়েছে। তাদের একটি হল অবশ্যই প্রতিরক্ষা ও সুরক্ষা। এই অংশীদারিত্বের পর থেকে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা ও সুরক্ষার প্রশ্নে সহযোগিতা আরও বেড়েছে। এই অংশীদারিত্বের অর্থ আর্থিক সম্পর্কেও যথেষ্ট অগ্রগতি। দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $30 বিলিয়নেরও বেশি, এই সংখ্যা আমরা আরও বাড়াতে চাই। বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য আনার চেষ্টাও ভারত করে যাচ্ছে। দুদেশের মধ্যে লগ্নির সম্পর্ক যথেষ্ট ভালো। শুধু ভারত থেকে ইন্দোনেশিয়া নয়, ইন্দোনেশিয়া থেকেও ভারত আরও বেশি লগ্নির জন্য আমরা অপেক্ষা করে আছি। সমুদ্রপথে আমরা প্রতিবেশী দেশ, যোগাযোগ, সক্ষমতা নির্মাণ, কৌশলগত অংশীদারিত্বের অন্যান্য দিক, এই সফরের পর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে। সন্দীপন, এই সফরের পর কোন কোন ক্ষেত্র সবচেয়ে বেশি উপকৃত হবে বলে আপনার মনে হয়? সন্দীপ, প্রতিরক্ষা এবং সুরক্ষার দিকটা আগেই উল্লেখ করা হয়েছে। বিনিয়োগ, আর্থিক সংহতি, পরিকাঠামো বিকাশ, এর ফলে উপকৃত হওয়ার সম্ভাবনা। বন্দরের বিকাশ, ভেষজ, স্বাস্থ্য পরিচর্যা, শিক্ষাক্ষেত্রে বিনিময়, এর ফলে উপকৃত হবে বলে আমার মনে হয়। ইন্দোনেশিয়ায় রবীন্দ্রনাথের সফরের শতবর্ষ আমরা পালন করতে চলেছি। এই নিয়ে একাধিক কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। সাংস্কৃতিক এবং শিক্ষাগত দিক দিয়েও সম্পর্কেও এর ফলে উন্নতি ঘটবে। এছাড়াও সমুদ্র নিরাপত্তা থেকে মহাকাশ সহযোগিতা, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে চুক্তি ও সমঝোতাপত্র স্বাক্ষরিত হতে চলেছে। সন্দীপন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আরও মজবুত করতে কোনো বিশেষ কৌশল আছে কি? সন্দীপ, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত এবং ইন্দোনেশিয়া এই দুই বৃহৎ শক্তি
এবং দুদেশের মধ্যে আরও সহযোগিতা এই অঞ্চলে ভারতীয় উপস্থিতিকে আরও নিরাপত্তা আর সুরক্ষার দিক থেকে

0: নিশ্চিত করতে সাহায্য করবে। আমরা জানি মালাক্কা প্রণালী বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। সেখানে হরমুজের মতো কিছু হোক আমরা চাই না। ইন্দোনেশিয়াও এ ব্যাপারে সচেতন। মালাক্কার প্রণালীকে উন্মুক্ত রাখতে ইন্দোনেশিয়াকে আমরা সমর্থন করতে পারি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা উদাহরণ দেওয়া যাক। কয়েকদিন আগে ইন্দোনেশিয়া ভারত মহাসাগরীয় অঞ্চলের জন্য একজন সংযোগকারী আধিকারিক নিযুক্ত করে। ভারত দীর্ঘদিন ধরেই এই অনুরোধ জানিয়েছিল। এতেই প্রমাণিত এই অঞ্চলের সমুদ্র নিরাপত্তার জন্য দুদেশ একসঙ্গে কাজ করতে চলেছে। সন্দীপন, দুদেশের জনগণের মধ্যে সম্পর্কের উন্নতির জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে? সন্দীপ, দুদেশের মানুষের মধ্যে অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের ফলে অনেক মিল রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরের অভিন্ন সাংস্কৃতিক বিষয়টি জোরদার হবে। ইয়োগাকার্তা নামটি অযোধ্যা থেকে এসেছে। ইন্দোনেশিয়ার ভাষাতেই অযোধ্যায় ইয়োগাকার্তা হয়েছে। মন্দির সংস্কারে এই দুই দেশ একসঙ্গে কাজ করবে। আপনার প্রশ্নের এটাই সবচেয়ে ভালো উত্তর। সন্দীপন, দু দেশের সম্পর্কে ভবিষ্যতে কেমন অগ্রগতি হবে বলে আপনার মনে হয়? সন্দীপ, বহুপাক্ষিক এশিয়ার জন্য ভারত এবং ইন্দোনেশিয়াকে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে যেতে হবে। আমরা যদি বহুপাক্ষিক বিশ্বের ওপর ভরসা রাখি, তাহলে আমাদের বহুপাক্ষিক এশিয়ারও প্রয়োজন, এবং সেক্ষেত্রে ভারত এবং ইন্দোনেশিয়া দুটি গুরুত্বপূর্ণ পক্ষ হতে পারে, এবং শক্তিশালী ইন্দোনেশিয়া ভারতের পক্ষেও মঙ্গলজনক। কোনো সামরিক জোটেও সামিল না হয়েও ভারত এবং ইন্দোনেশিয়ার সম্পর্ক দ্বিপাক্ষিক সহযোগিতার আরও উত্তম উদাহরণ হবে বলে মনে হয়। সামরিক কৌশলগত সার্বভৌমিত্ব জনগণের পক্ষে আরও মঙ্গলদায়ক হবে। সুন্দরবন, ধন্যবাদ। নিশীত কুমার, এতক্ষণ ইন্দোনেশিয়ায় ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তীর সঙ্গে আকাশবাণীর সংবাদদাতা সন্দীপন দাশগুপ্তের সাক্ষাৎকার শুনলাম। অধ্যাপক মিশ্র, ভারতের কোনো প্রধানমন্ত্রী 4 দশক পরে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন? রাহুল মিশ্র, এটা খুব গুরুত্বপূর্ণ। ভারত এবং নিউজিল্যান্ড অতীতে সদার্থকভাবেই সম্পর্কের অগ্রগতি ঘটিয়েছে। এক্ষেত্রে অংশীদারিত্ব আরও জোরদার করার অবকাশ রয়েছে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হলেও তা এখনও রূপায়িত হয়নি। দুটি দেশই বাণিজ্য এবং লগ্নির ক্ষেত্রে কাজ করে চলেছে। নিশীত কুমার, অনেক ধন্যবাদ অধ্যাপক মিশ্র আপনার মূল্যবান মতামতের জন্য। রাহুল মিশ্র, আপনাকেও ধন্যবাদ। আকাশবাণী আজকে স্পটলাইট অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর এবং এর কৌশলগত তাৎপর্য নিয়ে একটি আলোচনা সম্প্রচারিত হল। এতে অংশ নিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক রাহুল মিশ্র, সঞ্চালনায় ছিলেন নিশীত কুমার। স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠানের বিষয়ে আপনারা নিজেদের মতামত এআইআর এনএসডি টক্স @gmail.com, আরেকবার বলছি AIRNSDTalks@gmail.com, অথবা 9289094044 নম্বরে হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িত প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।
1: নমস্কার, আকাশবাণী সে সমাচার সন্ধ্যা কে সাথ মে জাগৃতি শর্মা। प्रधानमंत्री नरेंद्र मोदी ने इंडोनेशिया की संसद को संबोधित किया, कहा भारत खुले हिंद प्रशांत क्षेत्र का समर्थक, विस्तारवाद नहीं विकास मार्ग पर चलता है। सड़क परिवहन और राजमार्ग मंत्री नितिन गडकरी ने एथेनॉल मिश्रण

আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তাঁকে সেদেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয়েছে। ভারী বৃষ্টির ফলে কেরালামের ওয়াইনারে একটি সুড়ঙ্গ তৈরির সময় ভূমিধসে তিনজন প্রাণ হারিয়েছেন, ছজন নিখোঁজ। পশ্চিমবঙ্গের বারুইপুরে 12 বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে কোনো অপরাধী রেহাই পাবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবারও স্পষ্ট জানিয়েছেন। কলকাতা পুরসভা এলাকায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের 50% বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গের বন্ধ থাকা সবকটি জুট মিল আগামী 10ই জুলাই এর মধ্যে খুলবে বলে সরকারি সূত্রে জানা গেছে। আজ এ ব্যাপারে শ্রমমন্ত্রীর উপস্থিতিতে একাধিক বৈঠক হয়। ফিফা বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা রাউন্ড অফ 16 ম্যাচে মিশরের মুখোমুখি হয়েছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন।

0: বলেন, এই অংশীদারিত্ব দুদেশের সমৃদ্ধি ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। জাকার্তায় ইন্দোনেশিয়া সংসদে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক বহু প্রাচীন এবং উভয় দেশই অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক আস্থা ও ভবিষ্যতের জন্য সমদৃষ্টিভঙ্গি পোষণ করে। ভারত উন্নয়ন, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে বিশ্বাসী। আঞ্চলিক নিরাপত্তার জন্য ক্ষতিকারক এ ধরনের শক্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন তিনি। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাশাপাশি তিনি দক্ষিণ বিশ্বের স্থিতিশীলতার উপরেও গুরুত্ব দেন।
1: ভারত ইন্দোনেশিয়া কা স্ট্র্যাটেজিক ট্রাস্ট ইন্ডো প্যাসিফিক মে স্টেবিলিটি কা মজবুত আধার বনেগা। হামারি সাঝেদারি কেবল দো দেশো কা সম্বন্ধ নহি হ্যায়, ইয়হ ইন্ডো প্যাসিফিক কি স্টেবিলিটি, গ্লোবাল সাউথ কি শক্তি অর বিশ্ব কে শেয়ার্ড ফিউচার মে বিশ্বাস কা সংকল্প হ্যায়।
0: কৌশলগত আস্থার গুরুত্বের উপর জোর দিয়ে শ্রী মোদী সাইবার নিরাপত্তা, জরুরি পরিস্থিতির মোকাবিলার প্রস্তুতি এবং সামুদ্রিক সহযোগিতার ক্ষেত্রে গ্রেট নিকোবর থেকে মালাক্কা প্রণালী পর্যন্ত আরও নিবিড় সহযোগিতার পক্ষে মত প্রকাশ করেন। প্রধানমন্ত্রীকে আজ ইন্দোনেশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান বিনাতাং আদিপুরানা প্রদান করা হয়েছে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো ইস্তানা মার্ডিকায় এক অনুষ্ঠানে তাকে সম্মানিত করেন। প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্বজুড়ে অর্থনৈতিক বৃদ্ধির গতি সঞ্চারে ভারতের অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজ সন্ধ্যায় ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, সরকার সংস্কার, কর্মদক্ষতা ও রূপান্তরের মন্ত্র নিয়ে কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন, ভারত এমন একটি দেশ যেখানে 100 কোটিরও বেশি মানুষের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে এবং শক্তি ও যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সেমিকন্ডাক্টর উৎপাদন প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে দ্রুত অগ্রগতি সাধন করছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর নিজের মধ্যে ভারতীয় ডিএনএ রয়েছে এমন মন্তব্যের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ভারত ও ইন্দোনেশিয়া সম্পর্কের ভিত্তি গড়ে উঠেছে পারস্পরিক বিশ্বাস, অভিন্ন ইতিহাস এবং সভ্যতার গভীর বন্ধনের ওপর। ভারী বৃষ্টিপাতের ফলে আজ কেরালামের ওয়াইনারে মেপ্পারির কাছে কাল্লাটিতে একটি সুড়ঙ্গ তৈরির সময় ভূমিধসে 3 জন প্রাণ হারিয়েছেন। ধসের নিচে আটকা পড়া 9 জন কর্মীকে উদ্ধার করে মেপ্পারির সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 6 জন। দমকল ও দুর্যোগ মোকাবিলা বাহিনীর কর্মীরা সহায়তার উদ্ধার কাজ চলছে। কেরালাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, অবিরাম ও প্রবল বর্ষণের ফলে ওয়াইনার কাল্লাডি সুড়ঙ্গের খনন কাজে জমে থাকা মাটি ও পাথর ধসে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটে। এদিকে ওয়াইনার ও কোঝিকোড় জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। সুড়ঙ্গ তৈরির ঝুঁকিপূর্ণ জায়গাগুলির জন্য কর্তৃপক্ষ আগেই উচ্চ সতর্কতা জারি করেছিল। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, কেরালা, মাহে এবং জম্মু কাশ্মীর ও লাদাখে আগামী 3 থেকে 4 দিন ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমে আগামী 13 তারিখ পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে IMD। এদিকে মহারাষ্ট্রের টানা প্রবল বর্ষণে পালঘর, রায়গড় এবং নাসিকের পশ্চিমঘাট পর্বত সংলগ্ন এলাকা, পুনে, আহিল্যানগর ও কোলাপুর জেলায় বন্যা এবং ভূমিধসের মতন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ বলেছেন, উন্নত মান, নীতিগত সহায়তা, দক্ষতা বৃদ্ধি এবং বাজারে প্রবেশাধিকারের মাধ্যমে ভারত খেলনা উৎপাদনের ক্ষেত্রে বিশ্বমানের প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে উঠেছে। নতুন দিল্লিতে টয় অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, সংযুক্ত আরব আমিরশাহী ও অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি এবং প্রধানমন্ত্রী মুদ্রা ও রপ্তানিকৃত পণ্যের ওপর শুল্ক ও কর মকুবের মতো বিভিন্ন প্রকল্পের ফলে ভারতীয় খেলনা নির্মাতারা উৎপাদন বৃদ্ধি, রপ্তানি বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় রাজধানী অঞ্চলে সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এক পের মা কে নাম কর্মসূচির আওতায় দিল্লিতে 70 লক্ষ চারাগাছ রোপণের কর্মসূচির সূচনা করেছেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, দিল্লির পরিবেশের আমূল পরিবর্তনের লক্ষ্যে এই কর্মসূচি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ উদ্যোগ। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ভারত অভ্যন্তরীণ উৎপাদন বাড়িয়ে অত্যন্ত সফলভাবে LPG সরবরাহ সংকটের মোকাবিলা করেছে। অভ্যন্তরীণ উৎপাদন দৈনিক 35,000 মেট্রিক টন থেকে বর্তমানে 54,000 মেট্রিক টনে পৌঁছেছে বলে শ্রী পুরী দাবি করেন। আজ নতুন দিল্লিতে বিকশিত ভারত কনক্লেভে অংশ নিয়ে তিনি বলেন, সফল কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার ফলে ভারত LPG আমদানির পরিমাণও বাড়িয়েছে। 33 কোটি রান্নার গ্যাসের গ্রাহক নিরবিচ্ছিন্নভাবে গ্যাস পাচ্ছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের

0: সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে 12 বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা তদন্তে কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। আজ সাংবাদিক বৈঠকে তিনি জানান, মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং গণপিটুনি, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় প্রায় 200 জনকে চিহ্নিত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। ডিজিপিকে 72 ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আগেই জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বারুইপুরে নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় মৃতার পরিবারের সঙ্গে দেখা করেন। বারুইপুরে পুলিশ সুপারের অফিসে নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে ছাড়াও ফুটবল খেলা নিয়ে বিবাদের জেরে খুন হয়ে যাওয়া 17 বছরের কিশোর প্রসেনজিৎ বিশ্বাসের পরিবারের সঙ্গেও দেখা করেন তিনি। এদিকে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং ফাল্গুনী পাত্র আজ সকালে বারুইপুরে কন্যাহারা বাবা মায়ের সঙ্গে দেখা করেন। পরে বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাংসদ সায়নী ঘোষ এবং কাকলি ঘোষ হস্তিদারও ঘটনাস্থলে যান। বারুইপুরের পর এবার কলকাতার দক্ষিণ শহরতলির নেতাজিনগরে এক নাবালিকাকে যৌন নিগ্রহ ধর্ষণের অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রের খবর, আজ সকালে ওই নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে 52 বছর বয়সী টোটো চালক বাবলু বাগ তার উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। 11 বছরের মেয়েটি পঞ্চম শ্রেণীর ছাত্র। ভারতীয় ন্যায় সংহিতার ধর্ষণের ধারায় মামলা রুজু করা হয়েছে, দেওয়া হয়েছে একাধিক পক্সোর ধারা। কলকাতা পুরসভা এলাকায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যারা ব্যাংকের মাধ্যমে পেনশন পেয়ে থাকেন তাদের 2008 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতার 50% এই মুহূর্তে দেওয়া হবে বলে অর্থ দপ্তর সূত্রের খবর। আজ অর্থ দপ্তর থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পুজোর পরেই কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন করতে চাইছে রাজ্য সরকার। আজ পুর ও নগর উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায় বলেন, নভেম্বর মাসের মধ্যেই ভোট হয়ে যাবে। তিনি আরো জানান, হাওড়া কলকাতা দুটো পুরসভার ক্ষেত্রেই আসন পুনর্বিন্যাস করা হবে। হাওড়ায় বর্তমানে 50টি ওয়ার্ডকে ভেঙে 60টি ওয়ার্ড করার প্রস্তাব রয়েছে। রাজ্যের বন্ধ থাকা সবকটি জুট মিল আগামী 10ই জুলাই এর মধ্যে খুলতে চলেছে। আজ নিউ সেক্রেটারিয়েটে শ্রমমন্ত্রী অর্জুন সিং এর উপস্থিতিতে হুগলি, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমানের ইন্ডিয়া জুট, হেস্টিংস, গোন্দলপাড়া, এম্পায়ার, লুমটেক্স, শক্তিগড় এবং হাওড়া জুট মিলের মালিকপক্ষ শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে আলাদা আলাদাভাবে ত্রিপাক্ষিক বৈঠক করা হয়। সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি আজ শীতলকুচির গোলনাহাটিতে মৃত দলীয় কর্মী মন্টু মিয়ার পরিবারের সঙ্গে দেখা করেন। ফেরার পথে তার গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়, দেওয়া হয় গো ব্যাক স্লোগান। এই ঘটনায় দলের তরফে কয়েকজন বিজেপি সমর্থকের নামে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। এবার ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলে গতবারের বিজয়ী আর্জেন্টিনা মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে রাউন্ড অফ 16 ম্যাচে মিশরের মুখোমুখি হয়েছে। শেষ পর্যন্ত পাওয়া খবরে মিশর 15 মিনিটে ইয়াসির ইব্রাহিমের দেওয়া গোলে 1-0 গোলে এগিয়ে রয়েছে। খেলার 20 মিনিটে পেনাল্টি মিস করেছেন লিওনেল মেসি। অন্য ম্যাচে আজ সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। উইম্বলডন টেনিসে আজ বিশ্বের 1 নম্বর খেলোয়াড় গতবারের বিজয়ী জানিক সিনার জার্মানির জ্যা লেনার্ড স্টাফকে হারিয়ে পুরুষদের সিঙ্গলসে সেমিফাইনালে উঠেছেন। কোয়ার্টার ফাইনালে সিনা স্ট্রেট সেটে 7-5, 7-6, 6-3 ফলে স্টাফকে হারান। অপর এক কোয়ার্টার ফাইনালে সার্বিয়ার নোভাক জকোভিচ কানাডার ফেলিক্স আলিসিয়ামের মুখোমুখি হবেন। মহিলাদের সিঙ্গলসে মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গফ কোয়ার্টার ফাইনালে স্বদেশীয় জেসিকা পেগুলাকে 4-6, 6-3, 6-3 ফলে পরাস্ত করে সেমিফাইনালে পৌঁছেছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে আরো শক্তিশালী কৌশলগত অংশীদারি।
1: নমস্কার, আকাশবাণী সে বিশ্ব দর্পণ কে সাথ মে ভবতারিণী।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িত প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন আনন্দ হিন্দি ছায়াছবি থেকে প্রথম গানটি গেয়েছেন মুকেশ।

0: লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনলেন আনন্দ ছায়াছবি থেকে গানটি। পরবর্তী গানটি শুনুন একই ছায়াছবি মুকেশের কণ্ঠে।
1: মানে

শুনছেন আনন্দ আশ্রম ছায়াছবি থেকে। গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। পরবর্তী গানটি শুনবেন একই ছায়াছবি, গানটি গেয়েছেন যশোদাস এবং প্রীতি সাগর।

শুনছেন হিন্দি ছায়াছবি আনন্দ আশ্রম থেকে। গানটি গাইলেন কিশোর কুমার। পরবর্তী গানটি শুনুন একই ছায়াছবি থেকে, শ্যামল মিত্রের কণ্ঠে।

আকাশ মানে কলকাতা, সঞ্চিত প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানগুলি শুনবেন মেলি ছায়াছবি থেকে। প্রথম গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর।

চাচুরি মিলে থেকে শুনলেন কিশোর কুমারের কণ্ঠে গানটি। পরবর্তী গানটি শুনবেন এক চাচুরি, গানটি গেয়েছেন কিশোর কুমার।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন স্বয়ংচরিতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলো হার্টজে শুনছিলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘলা থাকবে, কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 2.3 ডিগ্রি সেলসিয়াস কম, এবং সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.4 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল 93% এবং সর্বনিম্ন 81%। রাত 8:30 পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ছিটেফোঁটা, 8:30 পর বৃষ্টি হয়েছে সামান্য। পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর তাদের উদ্দেশ্যে একটি সতর্কবার্তায় বলেছেন, পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূলে এবং সংলগ্ন অঞ্চলে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, যার গতিবেগ বেড়ে ঘন্টায় 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা ও সংলগ্ন অঞ্চলে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আজ শুনলেন আবহাওয়ার খবর, এখন শুনবেন আগামীকাল বুধবার 8/7/2026 গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত ঘোষণা। গীতাঞ্জলির প্রথম অধিবেশন শুরু হবে সকাল 6:00 শুভাষিত দিয়ে অবনীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস কথিকা নার্সারিকরণ স্বাবলম্বী হন বলবেন ডক্টর তাপস কুমার চৌধুরী, 6:40 আপনার স্বাস্থ্য কথিকা স্ক্রিন টাইমের বাড়াবাড়ি শিশুর কথা বলায় বাধা বলবেন ডক্টর সুশোভন দাস, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনা শান্তম চক্রবর্তী এবং মৌলি দাশগুপ্ত, 7:45 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন শিল্পী এশা মিত্র, 8:00 জানা অজানা কথিকা পোকা খেকো গাছ সংকলন ডক্টর অমিত বরণ দে, 8:05 নজরুলগীতি পরিবেশন করবেন শিল্পী মদন মান্না, 8:20 কথিকা আহা ইলিশ বলবেন সুরবেগ বিশ্বাস, 8:30 শাস্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শিল্পী ইন্দ্রাণী মুখোপাধ্যায়, 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 9:25 জেলার চিঠি, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, 11:00 যুববাণীর অনুষ্ঠান তরুণ তুর্কি, অতিথি রোবোটিক্স ও এআই গবেষক অরিজিৎ দাস, উপস্থাপনায় শ্রীপর্ণা পাল ও দেবজিৎ অধিকারী, 12:00 আধুনিক গান পরিবেশন করবেন শিল্পী মুনমুন রায়, 12:15 লোকগীতি পরিবেশন করবেন শিল্পী সুরঞ্জন চক্রবর্তী, 12:33 কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবরের পর গ্রামীণ মহিলাদের অনুষ্ঠান শ্রীভবন বিষয়ে স্বনির্ভর দল ও স্বনির্ভর পরিবার, সুস্মিতা চৌধুরী ও অনিন্দিতা মজুমদারের সঙ্গে আলোচনায় স্বাগতা মণ্ডল মল্লিক, দুপুরে 1:00 বাংলা ছায়াছবির গান, 1:45 মহিলা মহল আমার কলম উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়, 2:05 বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, 2:30 বাংলা আধুনিক গান। দ্বিতীয় অধিবেশন বিকেল 5:00 ক্রীড়াঙ্গনে শুরু হবে, থাকছে গুগলি উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়, 5:30 বিদ্যার্থীদের জন্য বিষয় অষ্টম শ্রেণীর ইংরাজি বিষয় টাটকাপুর শ্যামা বিদ্যাভবনের শিক্ষক সোমনাথ ঘরাই ও দুই শিক্ষার্থী, 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি শিল্পী ধরম দাস সোরেন ও সহশিল্পীবৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ কথিকা ডিজিটাল ইন্ডিয়া মিশন বলবেন গুরুপদ সোরেন, সাঁওতালি লোকগীতি তারপরে পরিবেশন করবেন শিল্পী লক্ষ্মীরাম মুর্মু ডেভিড বাস্কে ও সহশিল্পীবৃন্দ,
6:38 কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবরের পর কৃষি কথার আসর। প্রথমে থাকছে লাভজনকভাবে মাছ চাষ। এ বিষয়ে ডক্টর অরিন্দ সুন্দর ঘোষের সাক্ষাৎকার গ্রহণ করেছেন রামরঞ্জন দাস রায়। তারপরে থাকছে কেঁচো সারের গুরুত্ব। এ বিষয়ে ডক্টর সোমা বিশ্বাসের সাক্ষাৎকার গ্রহণ করেছেন রামরঞ্জন দাস রায়। 7:30 সমীক্ষা, 8:00 নানা রঙের গান, 8:30 আইনি কথা। বিষয়ে নতুন ফৌজদারি আইন, অধ্যাপিকা উড়জিতা মুখোপাধ্যায় সাক্ষাৎকার নিয়েছেন তনয় বিশ্বাস। থাকছে দ্বিতীয় পর্ব প্রযোজনা দুর্বাদে। 9:00 স্বাস্থ্য সঙ্গীতের অনুষ্ঠান ঠুমরি ও দাদরা পরিবেশন করবেন শিল্পী ইন্দ্রাণী মুখোপাধ্যায়। 9:30 অনুরোধের আসর সমস্ত ধরনের গান নিয়ে। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 শ্যামা সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী মুনমুন রায়। 10:50 নজরুলগীতি পরিবেশন করবেন শিল্পী মিতা কুণ্ডু। 11:00 লোকগীতি শিল্পী সুরঞ্জন চক্রবর্তী। 11:10 স্বাস্থ্য সঙ্গীতের অনুষ্ঠান সানাই পরিবেশন করবেন গহর আলী খান। সঞ্চয়িতার আগামীকালের প্রথম অধিবেশন শুরু হবে 6:15। সুব্রত সঙ্গীত পরিবেশন করবেন খেয়াল শিল্পী রাকা মুখোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন শিল্পী এশা মিত্র। 6:35 রামচরিত মানুষ শুনবেন 165তম পর্ব। 6:45 ভজন পরিবেশন করবেন শিল্পী মুনমুন রায়। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় শুভাশিস বন্দ্যোপাধ্যায়। 8:30 নজরুল।

লোকগীতি পরিবেশন করবেন শিল্পী মদন মান্না। 8:50 লোকগীতি শিল্পী রঞ্জিত চক্রবর্তী। 9:10 রাজধারা, বিষয় বিশ্ব অ্যালার্জি দিবস, উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় সাদিয়া সাদাব। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ওয়ার্ল্ড মেলোডিস, উপস্থাপনায় অভিরূপা ভাদুরী। 12:00 সির্ভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। সানাই পরিবেশন করবেন গহর আলী খান ও সহশিল্পীবৃন্দ। সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশন শুরু হয় 5:10 নজরুল গীতি দিয়ে, পরিবেশন করবেন শিল্পী মিতা কুণ্ডু। 5:20 উর্বশী, উপস্থাপনায় দেবিকা গুপ্তা। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা। 6:30 হিন্দি অনুষ্ঠানের পরবর্তী অংশ গুলগুলছেন। 7:10 শ্যামা সঙ্গীত শিল্পী মুনমুন রায়। 7:30 দর্পণ। 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:15 রাইজেন ইংরাজি সাপ্তাহিক ম্যাগাজিন পত্রিকা। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মিড উইক ক্লাসিক্যাল, উপস্থাপনায় শ্রীরূপা সেন। 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আগামীকাল 8/7/2026 বুধবার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত খণ্ড ঘোষণা। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। স্টুডিও ঘড়িতে এখন 12:09 হয়ে 14 সেকেন্ড। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হল। জয় হিন্দ।